লগ সমুদ বয়স কিশোরা বচন সুখদ বিশ্বচিত চোরা কে কি কণ্ঠা নীল সুরবর বিলসিধি প্রপাবদ চিহ্ন সৌভাগ্য পিতস্ত্র সরসি জনয়ং সর্বদা সুপ্রসন্ন রাম লক্ষ্মণঙ্ক রূপ দেখি রঙ্গসভারে বাড়ক বৃদ্ধ তরুণ তরুণী ইত্যাদি নরনারী চাই রহলে মাত্র জনক ঋষি বিশ্বামিত্র পূছা কলে এ সুন্দর বাড়ক দুইটি কি বলগি।

এ মূল যথার্থ বুঝি মহিনা তো এ অর্থে নিমন্ত্র জনক কহিলে হে রাজন্য মন্ডলী অনেক দেশরু তুম মানুষ নিমন্ত্রণ দেই সকাই আনিবা কারণ হচ্ছে এই সকল রাজা মানক মধ্যরু যে শিবধনু ভাঙ্গিব তাহাকু মোর সুতা সীতাঙ্কু বিবাহ দেবি নূপ প্রকাশ কণা অভিষেক বিলোকি বা ভাবি তৎপরে তবল আকর্ষণ ধ্রুত ভগ্নাতে যে অতি রাজা মানে কহিলে হে জনক তুমি সভাকু শিবধনু আনিবাকু পড়িব ধনু দেখিবা পরে কি শিবধনু ভাঙ্গিব জনা পড়িব মল্ল।

করিডর 2029 সুদ্ধা সম্পূর্ণ হওয়া নিয়ে ঘোষণা কলে রেলমন্ত্রী। সমবায় ক্ষেত্রক সশক্ত করা এবং এই সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা লক্ষ্য নিয়ে আজ পালন করা যাচ্ছে আন্তর্জাতিক সমবায় দিবস। বেআইন কার্যকলাপ নিবারণ আইন অধীনে পাকিস্তানে থাকা 23 জনকু আতঙ্কবাদী ঘোষণা কলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ঘানাকু 1-0 গোলে পরাস্ত করা কলম্বিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিনিকা রাজস্থান ও গুজরাট গস্তরে যাই প্রথমে রাজস্থান গস্তরে যাই শ্রী মোদী যোধপুর বিমানবন্দরের নূতন টর্মিনাল কোঠার উদ্ঘাটন করেছেন। যোধপুরঠারে পরিবর্তিত উড়াণ যোজনার মধ্যে প্রধানমন্ত্রী উদ্ঘাটন করেছেন। আগামী 10 বর্ষ মধ্যে উড়াণ যোজনা পাই 28,840 কোটি টাকা ব্যয়বরাদ হয়েছে জনাপড়ছে। বালোত্রাঠারে শ্রী মোদী 1,06,000 কোটি টাকার বিভিন্ন বিকাশমূলক প্রকল্পর লোকার্পণ ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুড়িক মধ্যে পেট্রো কেমিক্যালস, সহরাঞ্চল পরিবহন, রেল এবং সড়ক যোগাযোগ, নবীকরণীয় শক্তি ও বিদ্যুৎ পরিবহন আদি ক্ষেত্র রয়েছে। এই অবসরের সমাবেশক সম্বোধন করে শ্রী মোদী সরকার কল্যাণকারী যোজনাগুলি উপরে আলোকপাত করেছেন।

শ্রবন্ধু শুনলে কেতুটি সুগম সঙ্গীত বর্তমান প্রচার করছু যুববন্ধুঙ্ কার্যক্রম যুববাণী আজ উপস্থাপনায় বর্ষারাণী পাণিগ্রাহী।

শ্রোতা বন্ধু, আজ তো সময় সরি আসলে, আশা করছি আজর যুববাণী কার্যক্রম আপনার নিহতি ভাবে ভালো লাগিব। যদি আজর কার্যক্রম আপনার ভালো লাগিছে, তাহলে আমাকে চিঠি লিখি জনাইবা জমারু ভুলবে না। আমাকে চিঠি লিখবা আমার ঠিকাটি হল যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ব্রহ্মপুর। আমার পিনকোড নম্বরটি হচ্ছে 760001। পুনি থরে কই দেউছি 760001। তাহলে আজির কার্যক্রমরু মু বর্ষা বিদায় নেউছি। নমস্কার।

সমাচার শুনিয়া শুনিপারিবে আকাশবাণী দিল্লির 8:45। রাতে 9টায় শুনবি বেদহার্তিক চক্রম এবং রাতে 10টায় সঙ্গীত অখিল ভারতী কার্যক্রম রে করিব আকাশবাণী দিল্লির। তাহলে এই শ্রোতাবন্ধু ইয়ে আজ আমার কেন্দ্র দ্বারা প্রচারিত হোক কার্যক্রম সম্বন্ধীয় সূচনা।

শ্রোতাবন্ধু শুনলে কেতোটি ওড়িয়া চলচ্চিত্র গীত, বর্তমান প্রচার করছ কেতোটি ওড়িয়া অ্যালবম গীত। কণ্ঠশিল্পী সুরেশ পাড়েকর।